ইয়ান আকাশবাণী টুরা সময় দাদক চিবাজি ওহা প্রোগ্রাম আঙ্কা সখা আনসেরংথাল বাসা সরনি কথারং খাংনা রিনো কোবা আগান চাকা নি খাও নাঙা নিখো ফুলাঙাতা ইন্দিবা গানাং ইজাগপা খাত্থা খাও নাঙাখো বাতাতা থোয়েস খিয়া নিরং ওদায় চিবা ফোৎসা ইরং বাকসা দাউন সিমং সালনাং সংমা আরু নিদল নিরঙ্গপা ইসল নরং মেথেলা গিতরং খুনাসমানগেন গিতরঙা রং থোগেন মাইচি নাম খাসাখো অনগমন গামখো সুমসাকানি আরো আগানবো নামা খাত্থা

প্রিয় শ্রোতা ভৈবিনীক লগে হবাক নমস্কার হিঙা আর ফল জানিয়া আকবরবনী আজিলে ভিয়ন সম্মিল অনুষ্ঠান গাছা এটা প্রচার হয়ে রয়েছে আকাশবাণী তোরা কেন্দ্র লাগে মেডিমেপ্লে 243.1 মিটার আর কিলোহার্টজ 1233 নি আজিক জুলাই মাসলা 5 তারিখ সন 2026 আজিলে অনুষ্ঠান আকবরবনী আজিলে সুন্দর গীতালা বাণী দিয়ে সাহায্য হবাক কর কিন্তু আশা কারোতরি না রাখে কারণ সেবালা আসল মূল্য ভগবান দাহে দিব পাই ঈদ হলে আজিল গীতালা বাণী প্রিয় শ্রোতা ভাই বিনিক আজিল অনুষ্ঠান প্রথমতে আপনি লিখে শুনব নিলে শিল্পী সরামা হাজংলা আবাস নিকে স্বরচিত আধুনিক গান কথা হলে স্বরে সারেয়া রুচুই দুর্গুই বর্ণমালা হিকি খুবই এই সুন্দর গঠনমূলক

আজিলে অনুষ্ঠান গাছালা প্রথম গান আপনি গেলে উপভোগ করিলে শিল্পী সুরমা হাজংলা আওয়াজ নিকে সুন্দর গঠনমূলক স্বরীয় ছাড়াইয়া রচই দুর্গই বর্ণমালা হিগি খুবই এই আধুনিকান্ডা এবার আকবর বনিলে শিল্পী মিহির হাজংলা আওয়াজ নিকে সমাজ ভক্তি গান কথারা হলে ঘুমলা ঘরণে আসে ঘুমিয়ে কেনে তৈ উমন না পায় বিলারা বরলে দুনিয়ারা জাগিলে তাও কেনে চেতন না পায় এই সুন্দর সমাজ ভক্তি গান্ডা আই হুবই মনোযোগ দিয়ে উপভোগ করো।

প্রিয় শ্রোতা ভাই বিনিগুলো আহগলক বিশ্ব জনসুষ দিবস উলা উপলক্ষে মই খুব আগে নিলে এই দিনটি কেনে মানে আর কেনে দরকার এই বিষয়ে কঠি করা জুনটিক রোগলে বিষয়ে জাগরণ পৈদা করার কারণে এই বিমারগে থামাব কারণে আর ইদে হলে কিংকাকে চিনিব পাই এই বিষয়ে জাগরণ আনা কারণে প্রত্যেক বছরে ৬ জুলাইরা বিশ্ব জুনোসিস দিবস মানায়। জুনোসিস শব্দরা গ্রিক শব্দ জুন মানে পশু আর নোসিস রোগ তখন নেওয়া হচ্ছে। পশু চিকিৎসকলা অনুসারে প্রায় ১৫০ জাত জুনোটিক রোগ আছে। এদের বিভিন্ন প্রজাতিক রেল মৈদানিকে সংক্রামক

প্রিয় শ্রোতা ভাই ভিনীগুলো আজিল অনুষ্ঠানলা শেষ গান আপনিগুলো শুনিও পালি শিল্পী মাধবী হজংলা আওয়াজ নি এ গানডাল গণতে অনুষ্ঠান গাছলা সময় আজি কেইদিতে শেষ হয়ে আহিলে আপনি গেলে কি হবাক ধন্যবাদ জানিয়া ইদিতে মই বিদায় নিলে ধন্যবাদ।

ইয়ান আকাশবাণী থুরা সময় দাউস নিকল গ্রিক পাজি ওহা আর সময়ও সিমং আবা সুয়েছ আনিছি সামথাং থাঙ্গো গোপারাংকো নষ্ট খা আনিগমন আগানানিকো খোনা সোনা গতামানগেন।

0: নামগুপ খবর এস আই আর হাজারগুলি খরক তকলসি পুনামানগি পড়াঙ্ক বিমুসে গাতানিগি থামগুপ বাকসক বাহা
1: ইয়াই নিউমেরেটর আংনি নকনারে বাগিন নিখনা উনরাঙ্গা মাইকো দাকপো
0: আলটু আবা জুন কলাচিয়নি জুলাই খরক স্কু তারিখনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রং হনাইবো
1: ইন্ডিবা সিংানি রং দমদি
0: উনাবা জাজেং নাবে আলটুয়েন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রং হস ইরা নামান গেন
1: আরো ইয়া বিএলনি নাম্বার কোরা বানিনি কো মানতে
0: সাস খু বোয়া জিরো না কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ই সি আই এন ই টি এফ কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমাং সান্দি নি না গতা মান গেন
1: আলটু বিএলে
0: ও এ বিমু সেগাতরা মামুং লেখা নাংজাবা না আখা খেতকপা উয়াতানি রং কো সান ওনা তাইবো আর নাকনি বিএলও বাকসা খবর আগ্রকবো
1: কিসিক্রাবো দালো নাংনি খাকেট উয়াতানি খনালো খাকেটকপা উয়াতানি কো সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নাংদে বিএলও না কল কবো আর নাকনি সিঙানি রং না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরক তকপলসিনি বিমুং সেগাতানিয়ারা জুন কলাচিয়নি জুলাই খুগ্রুক স্কু তারিখনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়া হু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: নসিমং পুকার ফিল্ম নি গীত কোবা খনাসোয়া হা দাও নসিমং না কুমার সানু আর আনুরাধ পটওয়াল নি রঙ্গপা ডাক দ্য ফায়ার ফিল্ম নি গীত কোগা মাদং স্কাইঙ্গা গীতারা ওয়া দিল দিওয়ানা

0: ইয়ান আকাশবাণী থুরা সময় দাউস খুখোলা চিবা জিও আহা আরিয়া সময়ও নাসিমাং বিসারাংনি খুরাং প্রোগ্রাম খো খনাসোনা মানগেন সখাঙ্গবা নাসিমাং বিসারাংনি খুরাং প্রোগ্রামও সালান্তি পড়ায়ানি নামগন নিরাংনি গমন আনিটি মোমননি আগানানি খো খনাসোনা মানগেন
1: ইয়ারং থালগবা নেংথাকানি ফ্রেঙ্গো নাসিমাং সাকফ্রাকনান আংনি নামবেগবা সালামকো আনথংনা খাসাগবা ইসোলনি বিমুঙো অনছেঙা আংনি দেদ্রাংরাং আংনি সুদ্রাংরাং আনছং ফ্লা কানিয়াকো উবিনা নাঙা ইসোল নাংনা আরো আংনা আরো সাকান তিনান মাইবা দাকনা নাঙ্গনিকো দনসো মানহা ইয়া দনসোগমন খামকো সুসোকাতনা আনছংনা তাকেনিয়ানি আরো সিখিরা নানাঙ্গনি পাংবেয়া ওয়ারাঙ্গনি মংসারা লেখা ফোরা ওঙা ইয়ান নামেন মুংসংবাদকবা দাকনা নাঙ্গনি খাম ওঙা ফরায়ানিও বা সাউবা সুসোকা সাউবাদে সুসোকচা সুসোকপা ওংনা আনছং ছোনে মনিন গি সক নাঙে সিখি রাগবারাং ওংনা নাঙ্গেন দালো ইয়া সময় আনছং রেগুলার স্টাডি বা সময়গতা সালান্তিও পড়ায়নি গমন আরো উয়ারাংনি নামগনিরাংনি গমন অনথি সা গিসকরানা সাউ বা আরাতে দঙেঙদে হাই গিসক অনে ছানছিনা ইয়াস খেরানিকো বলসিব্রি বা বলসি বঙা ওঙাউনিন রানথা খানানাঙা দালরোরান বাক্সাস খেরানা নাঙ্গনি বা পাংরোরা উনি গমন পড়ায়নি সময়কবা বারিয়াতনা নাঙ্গেন ইয়া রেগুলার পড়ায়নিকো নামেন সুমসাকবে রাখিনা সময়কবা চাখালনা নামে চাখালনা নাঙ্গেন আরো জারকনা নাঙ্গেন উনোসা ইয়া নামবেগপা গামছাতকপা রান্থা নাকনি দালরোরুয়া বাক্সা দালছাপগেন আরো ইয়া নাকমুং দংখাপগেন আরো নাকনা বাঙা নামগনি কনগেন আরো উয়ান নাকনি জাঙ্গি থাঙানি না গামছাত পাতকপা ওঙ্গেন ইয়া গামারা ছাউয়ের আংনা বা মামুং চিবা গম্মাত না মানগি জাগপা নাকনি গাম ওঙ্গেন ইয়া রান্থা দে বুদে ফা বুছুমা খ্রেপ নাঙ্গনি একাং জওয়া বিসারাং দে খালগ্রেক না নামনকা ওন্দিবা না আ খালনা সময়কো রাখিয়ে ফরাইনাবা সময়কো রুটিন দাকে দনা নাঙা দাকে সালান চিউ সময়গিতা ফরায়নি চিয়ানছং মাই মাই নামগনিরাংকো মানগেন হাই অনথি সা নিয়াতনা সখাঙ্গবা ও দালো দাকনা নাঙ্গনিকো দালোন দাকবো দালো সিখে রাগনি গনাং রংথালে মাসিয়ে দালনি লেসনকো সিখে রাহাউদে খনালো খনালনি লেসনকো নামে মাসিয়ে রানামানগেন দালো সিখে রাগনি খনালো সিখে রাগনি না ফাংছাকানি ওঙা দালো সিখে রাগনি খনালো সিখে রাগনি না ফাংছাকানি ওঙা উইয়ানি বা নলেজ বারি রোগেন রোম ওয়াজ নট বিল্ট ইন আ দে বা রোম সংজন্মাকো সালসা ও রকচাহা ইয়া আগানানিকো নাসিমাংবা খনামানেঙ্গনো ইয়া আগানানি মকসংানিকো নাসিমাং উইয়ামা অনথি ফ্রাক সালফ্রাকগো খামখা আনি চিসা বাস খির আনি চিসা দালাকো চুসোগাতনা মানা লিটল ড্রপস অফ ওয়াটার মেক দ্য মাইটি ওশন এনে নাসিমাংনি ফরাইবাগপা ওয়াবা আপসান তাকে সুসোকানিকো মানানি গমন মকসংয়ে আগানা সাগালারা মাইরং ফুলে দালা আরো খেনবেয়ানি ওঙা ওন্দিবা উয়ারা চিনি থংথোত্রাংনি ছমং গমন সা ওঙা এনে হাই গিসপ্রানা আথেখো রুয়াখো সালান্থিও বলে জাখালোসা মাত্রামা উয়ারাংখো গালে দোনায় দে বা ওল যাও দে মাত যাওয়া উয়ারাং মারাম ছায়ে নষ্ট আইগেন উয়াগতান মানদেনি উয়ানি গিসপোমা পাদিতা গিসক নাঙে ফরাইয়া ইন্দিতান উয়ানি আরো মাসিয়ানি মাত্রাম রোগেন আরো গিসক থারাক রোগেন 마시 능급바 미사구사 만디시 나 언니 아가나바 모 완 봉아급바 포엔토나리 바하 살람티오 보라야니 기습 망라가니 아로 기습니 톰토마니코 온나 나께 낭니 기습 가타 롱드름급봉겐 나왕 피왕 아로 붕붕방방 낙급바 비왈 낭오 동자와 기습 롱드름급바 만디구사 지 감나바 자칼겐 마이너와 감당나 리스폰시블 온급바 바나 메이락나 조톤 가급봉겐 나께 우니 감 남마 은네 메텔라코 만겐 나 시망마 메텔라코 만나 구시용 베겐 은네 앙아 베베라 나께 도급바 포엔타라 남급바 감 졸론 베왈 카타랑코 스키라나 남급바 골포랑코바 포라이롱보 다우트라자니 골포 조셉니 골포 모세니 골포 노아니 골포 아루완닥바 남급바 골포랑 낙니 기스카타 잔치에니 감촐론 아로 베왈랑코 남급바 옥나스키겐 아루 디디겐 슬로우 앤 스티디 윈스터레스 은니아가나 살란티오 감코 바 포라이니코 온티프락 온티프락 은디바 남메 금금이 딱같이 주석거니고 만나 얀 옹 베비야 제카이 보리카 옹 아하우사 벌시 금막니 레슨코 왈사 살사니 기세포 포라야디 기식사 벙브랑에 벌시 벌닥 딱겐바 남메 보리카코 세나 만자와 아로 펠 옹아이기노 기승 아로 사파우니 가추사니 골포고바 하이 안층하라 기스크라에 스키아니고 라나 보라이스와니 바 스키라니고 살란티오 남메 닥자우디 보리카 소카하온 켄고가니 자자지지용하니 아로 동식사가니 기스코 만겐 아로 사니랑코바 만나 알투아 나게 스쿠그바우나리 바하 스쿠바 넘버 살란티오 레슨랑코 포라이 나아 마시 기자랑코바 스키그바 오스니 마시아타니코 아로 달라타니코바 딱나만겐 나께 남기니코 만겐 나께 본카메 측근급바 살란티오 만나나가코 스키라그바 위아니 아로 마시아니오 바타 우니그맨 소사이티바 우코 자칼겐 나께 마시아니오 아로 창아사빠니오 바트로로겐 우한 싱봉겐 아로 플락니 카사코만겐 나께 보라이 드릉하니 남근이랑코 방엔 아간쿠나만겐

0: আরও ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া।
1: ও মেঘালয়নি মন্দিরং না বলছি চিচাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাকি ফু না মানানি দালবিগবা বলকো গমাতনাবি হাজাগনি কলগ্রুপ্ত বলছি নি অক্টোবর সাত তারিখ বা উনাস খাং বলছি চিচাত কাপা হোদে ইয়া নাকি মানগনি বলকো খাঙানি সময় সকাহা
2: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নি গথামগপা বাকো আবাচিং আতিং হা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপ্ত বলছি নি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কুল তারিখ কোনা নাসিমনি নকনারি গঙ্গেন উনি গমন নাকি লেখা রং কো তারিখ দুন সুবো
1: হাজাগনি কলগ্রুপ্ত বলছি নি আগস্ট মঙা তারিখ কো নাসিমনি বিমরাং কো ইলেকশন রোলো সেকাতানি বোটখাঙ্গ পাউগেন মাইবা গুয়ালানি বা আখাঙানি রং দোদে হাজারগুনি কলগ্রুপ্ত বলছি নি আগস্ট মঙা তারিখ আর সেপ্টেম্বর ব্রি তারিখ নিগে সেপো তারিখ আপনার সময় রং কোটনাঙ্গেন
2: অক্টোবর স্নি তারিখ বোটখাঙ্গপা ইলেকটোরাল রোল কো নাকাত আপনার সিখাং নামনি বিমান কাকে তুপা উনা নাঙ্গেন সিখাঙ্গপা চাংনা সেগাতানি কো তাকি আমা ইয়া নালথুয়াবা নামনি আদু কো সংদং খামানি আর বলছি কো সাক্ষী অনুগপা লেখা রং বাক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সা নাইয়াবা
1: না আনাংনি জাকাতেলে মানগমান বল রং কো জাকালবো নাম দিন কানা মানগপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কু বোয়া জিরো নাকাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড খাবো বা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন ও না নাপাঙি নিবো
2: উনাগ্রেবা সিইও মেঘালয় ডট এনআইসি ডট ইন ও না নাপাঙি নি নামগেন পুনগপা উবো মাইনা নাকনি কুরাং গামচাতা
1: ইয়াকুব ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়।
3: দাও জল জনা সিমং আর দীপ মারাকি দলি গিদান কক নাস খালামগেন গেটং ইং জিহোবান জিনী নামানি রকপা আর মতেল গেন আং গতেল খো গিদান কক নাসনামগেন।

0: 수술을 해야 되나? 살린 치기니 바지 메치콘 바지 나시마 이소는 텔라니 기랑 과다니 소메요 그리스터 상마로 그로벌 마라카니 돌니 기랑 콕나 소나만겐 졸졸 치기니 콜라치 바지 하나 시망 델링 라카파 베베 파티 프로그램 SMS 케 바하니 비에스케 다라니 콕나 소나만겐 치기니 소포 바지 베베 파티 차로카 사 바지 베베 파티 헤츠 오버 헤드 사 콜라치 바지 베베 파티 만차 헤깃 그치 키마 오보 গনি বাজিও সান ইংলিশ খবর গনি চিমা জাথাম হিন্দি খবর গনি কলাচি বাজিও বিভেদ পার্টি প্রোগ্রাম গেথাম বাজিও হিন্দি খবর গেথাম মঙা বাজিও ইংলিশ খবর গেথাম চিকং বাজিও গেতাল ইন্ডিয়ানি খবর রং ইয়ানদাল সালনা থারি সুম পাম রঙা দাও জল জল দাল আথামনি পাম কবে তাংস খানা আথামনি দোক বাজিও এতানি রং না সময় কনাঙ্গেন দোক পঙা বাজিও শিলং স্টেশন থাকা আচ খবর রং কোকনা সোনামানগেন দোক চি বোমা বাজিও সিক্স টন মারা কোনি দোলনি ইসল মথেলা নিগিরাং কোকনা সোনামান গেন দোক কলা চি বাজিও না সিমাংনি নামকে বি আতেঙ্গ পার মথেলা নিগিরাং কোকনা সোনামান গেন দোক সট বোমা বাজিও জন পাজিলাট মারাকনি দোকা তামানি রাং কোনা সিমাং কোনা সোনাক তামান গেন স্নি বাজিও টকি হাউস প্রোগ্রাম না সিমাং গচাম হিন্দি ফিল্ম নিগিরাং কোকনা সোনামান গেন স্নি কলা চি বাজিও বেবেদ পার্টি প্রোগ্রাম চেট বাজিও হিন্দি খবর চেট বোমা বাজিও ইংলিশ খবর চেট স্কিং বাজিও ওয়েস্টার্ন ডিভোশনাল কিমা খা সোনামান গেন চেট কলাচি বাজিও স্পোর্টস কেন প্রোগ্রাম চেট সপ্রি বোম বাজিও হিন্দি খবর স্কুল বাজিও ইংলিশ খবর স্কুল চি বোম বাজিও স্পোর্ট লাইট প্রোগ্রাম স্কুল কলাচি বাজিও বিবেদ পার্টি প্রোগ্রাম চিকং বাজিও হিন্দি খবর চিকং বাজিও ইংলিশ খবর বনখামে চিকং চিকং বাজিও নি চিকং কলাচি বাজিও না সিমাং বিবেদ পার্টি প্রোগ্রাম কোকনামান গেন ইয়ান দা আলা থামনা থারি সকম প্রোগ্রাম রঙা দাও দক দক সানি জামনা সিমাং চিকিনি চিকিং বাজি হন গ্রিস্টার সংমা আর গ্রোবর মারাকনি দোলনি মথেলানি রং খুনা গেন ইয়ান আকাশবাণী টুরা
1: Oi ruga meine sana rewa dut kontak ni skanya
2: plus f chin ko ninga chimwe
1: ye plus f ni gmun on tisa thangat naman gen ma
2: nama siama jin salon a cha ani rang ko chaun bn ko lakat kepa mang rakat kepa aro chuong ba vitamin rang dong jaon mandeni chanchiani ko bulgriata aro bn bimang ko banu mata uni gmun sa cha ani rang ko brion plus f chin nang pa ko sa brebo uno vitamin aro iron gnang bn bimang ko mang rakat na aro an seng bal joke rakhina gata cha ani bos churang ko brion plus f ni chin nang pa ko sa brebo yako commissionerate of food safety meghalaya shillong ni gata uyating
3: মন্দি দোমা আঙা না সিমাং নি বুথ লেভেল অফিসার হাজাগনি কোটোবল সি নি এস আই আর নি ভোটার ইনুমেরেশন আর ইবাচম
4: ও উনার আঙা রা মাইকো দাকনা নঙ্গেন
3: দাকনা নঙ্গনি রং দে আলটু আবা কাসা পাই ইয়ানো নাকনি গমন সে রাখেনি রং অমং যা ওয়ারং কো নিয়েন বা ইনুমেরেশন ফর্ম ও গাপাতে সই কাটপো আর ও বেবি গিতা ইয়ানো মাইবা থারি দাপনা নাঙা নি রং দোঙো দে আংনা উইয়াত পাবো
4: মাই দাক বা থারি দাপা নি রং
3: জে কাই সংনি বিমু রং কো দং থাঙা তানি নাকনি বিমু ও সে গুয়ালা নি নাকনি নোকো নি জুতাং গবা মন্দি রং বা গতাল বুট পু নামান গপা মন্দি রং কো সে গাতা মত গেন
4: আলটু আদে নিবেরমাই না গামছাতা
3: ইলেকটোরাল রোল লো খাকখেতকবা বিমকো সেগাতানিরা আ সুংও সুংদং খামগপা মন্দিরাং না আনতাংতাংনি বুলকো জাকালে বোট পুন্না আর জাকাতেলে সাসুন কানি বলরাং কো মংরাক পাতান দাদাক চাকেন
4: ও দাকো দে উংাইজু
3: মথেলানি নাকনি বাকরমানি না
5: বেলরাং হাজাগনি খোকটক বসিনি এসএন এন সিমান নকনারি বাং ওদি ওয়াম করম চাকসবো আর নানি বোটা ডিটারাং কো নামিনি রুপো ইয়ার ফর্ম কো গপাতপো আর ইলেকটোরাল রোল লো খাকে তংগে কতাল গুয়াতানিরাং দং ওদে আপাতিয়নবো মাইবা আগান থালাতানি রাং কো নাকনিকে ওদে অন্ডন খানা মনগপা ভোটার হেল্পলাইন নাম্বার সাসকু বোমা জিরো নাকল কাবো ভোটার হেল্পলাইন এপ কো ডাউনলোড কাবো বা ভোটার ইসিআই ডট কোভ ডট ইন ওয়েবসাইট নাপাঙে নিবো উনাগ্রে বা না ডাব্লিউ ডাব্লিউ ডট সিইউ মেঘালয় ডট এন আই সি ডট ইন ওয়েবসাইট নাপাঙে নিনা গতাব মানগেন নাকনি ফুনানে নাকনি ফুরাং নাকনি বাকমানি গামছাত পেয়া ইয়াকু ইয়াতকুপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়
6: নামগপা খবর এস আই এর হাজারগুলি খরুক্ত বলছিনি নামানগে পরাঙ্গ বিমুসে গাতানি গেথামগপা বাকসক বাহা
7: ইয়া নিউমেরেটর আংনি নকনারে বাগিন নিক না উনর আঙ্গা মাইকো দাকপো
6: আলটু আবা জুন কলাচিয়নি জুলাই খরুক স্কু তারিখ কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রং নাইবো
7: ইন্ডিবা সিঙ্গানি রং দমোদে
6: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রং হস ইরা নামান গেন
7: আরো ইয়া বিএলওনি নাম্বার কোরা বানুনি কো মানতে
6: সাস খু বোয়া জিরো না কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিবো আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমাং সান্দি নিনা গতা মানগেন
7: আলটু বিয়েদে
6: ওয়ে দিমুসেগা তোরা মামুং লেখা নংজাবা না আখাকেত কপা উয়াতানি রং হোসান ওনাতাইবো আর নানি বিয়েলো বক্সা খবর আগ্রকবো
7: কিসিক্রাবো দালো নানি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখিনা দাকচাকে দাকচাকানি কো নামদে বিয়েলো ন কল কবো আর নানি সঙ্গানি রং না গানচাকানি কো মানবো
6: ইয়া হাজালগনি খুরুক তো পলসিনি বিমুং সে গাতানিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুগ্রুক স্কু থারিকো না ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
0: ইয়া নাকাশবাণী টুরা সময় দাও চিংড়ি বাজি মেন চিকা সময় বাকা সিমা ইসল থেলা নিগির কতানি সময় ক্রিস্টার সামা নিগির কখনা মানগেন সখা পোনা সিমাং সান্দিঙ্গন মান্দে সালগিও আর নাম্মা আর নামগি জায়দে গিরাম কখনা মানগেন

0: Esayer hajalni khuruk to bulsini phunna mangi prangko bimuse gatani ge thamgo pa baksok ba ha
1: ye numero charang ni nokonare bagin nikna unuranga mai ko dakpo
0: altu aba jun kola chuni julai khuruk sku tari kona bimuse gatnar eba o tiktok ba uyatani rang ho naibo
1: ndiba singani rang dongo de
0: unaba jajeng nabe altu en nakni boot level official mu baksa golpoe nakni wina nangani rang ko singira naman gen
1: aro ye bielo ni number ko ra banuni ko mante
0: sas khu bonga jirona kol khabo aro nakni bielo ko মাসিনা গতা তাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা না পাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রংকো নাঙামা না সিমং সান্দি নিনা গতামান গেন
1: আলতু বেদে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কিপা উয়াতানি রংকো সান ওনাতাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগজবো
1: গিসিক্রাবো দালো নাংনি খাকেত উয়াতানি খনালো খাকেত কিপা উয়াতানি কো সে রাখিনা দাকচাকে দাকচাকানি কো নাঙ্গদে বিয়েলো ন কল কাবো আর না নি সঙ্গানি রং না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক তো পলসিনি বিমুসে গাতানিয়ারা জুন খোলা চিয়নি জুলাই খুব্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াত কপা

0: এসআইএর হাজারগুলি খুরুক্ত বলছিনি পুনা মানকে পরাঙ্কো বিমুসে গাতানি গে থামগুপা বাকসক বাহা
1: ইয়াই নুমিরে চরা আনি নকনারে বাগিন নেক না উনো রাঙা মাইকো দাকপো
0: আলটু আবা জুন কোলাচিয়নি জুলাই খুরুক স্কু তারি কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাহো নাইবো
1: ইন্দিবা সিঙ্গানি রাং দমো দে
0: উনাবা জাজেং নাবে আলটুয়েন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রাং কো সিঙ্গেরা নামান গেন
1: আরো ইয়া বিএলওনি নাম্বার কোরা বানুনি কো মানদে
0: সা স্কু বোয়া জিরোনা কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা ডাক্তারখানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা ডাক্তারখানি কো নাঙামা থালাতানি রাঙ্কো নাঙামা না সিমাং সান্দি নিনা গতামান গেন
1: আলটুবিয়াদে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কপা উয়াতানি রাঙ্কো সান ওনাতাইবো আর নাকনি বিয়েলো বাক্সা খবর আগ্রবো
1: কিসিক্রাবো দালো নাকনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না ডাক্তারকে ডাক্তারখানি কো নাঙোদে বিয়েলো ইনা কল কবো আর নাকনি সিঙ্গানি রাঙ্না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খুরুক তো পলসিনি বিমু সে গাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুগ্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: ও মেঘালয়নি মন্দিরং না বলসি চিঠাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাংনি ফু না মানানি দালবে গবা বলকো গমাত নাবে হাজাগনি কলগ্রুপ টক বলসিনি অক্টোবর 7 তারিখ বা 19 খাং বলসি চিঠাত কাপা হদে ইয়া নাংনি মানগনি বলকো খাঙানি সময় সকা হা
3: উঙা বা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথাম গপা বাকো আবাচি না তিঙা হা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপ টক বলসিনি জুন কোলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা নাসিমনি নকনারি আঙ্গেন উনি গমন নাংনি লেখা রং কো তারি দুন সুবো
2: হাজাগনি কলগ্রুপ টক বলসিনি আগস্ট 5 তারিখ কোনা সিমাংনি বিমু রং কো ইলেকটোরাল রোলো সেকাতানি বুট খাম গপাও গেন মাইবা গুয়ালানি বা খাঙানি রং দো দে হাজালগনি কলগুটক বলসিনি অগস্ট 5 তারিখ আর সেপ্টেম্বর 3 তারিখ নি গিসে পো থারি দাপনা সময় রং কোনা গেন
3: অক্টোবর 2 তারিখ ও বলখাম গপা ইলেকটোরাল রোল কোনা ফাদাত না সখাং নানি বিমং কাকে তো পং না নঙ্গেন সখাং গপা চাংনা সেকাতানি হতা কিয়া মা ইয়া নাল থুয়া বা নামি আদু কো সংদুং খামানি আর বলসি কো সখি অন গপা লেখা রং বক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সা নাইয়া বা
2: না আনাংনি জাকাতেলে মানগমন বল রং কো জাকালবো নান দিন কানা মান গপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কো বোয়া জিরো না কাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড কাবো বা ভোটারস ECI.gov.in na napanginibo.
3: Una griba, CEO Meghalaya.nic.in na napangini na matgin, pun gapang ubo, may nanak ni kurang gamsata.
2: Yakub Yatkepa, Chief Electoral Officer Meghalaya.
4: Nasimang masum filmit kok na sonaman aha, tom gapan git kok na skagen, one good girls film ni, মোহাম্মদ আজিজ আর সাদনা সরগম নিগপা লোক কেহতে হে ইন্দিবর আর ফারুক কাইসার নিয়ে সেগপা গীতঙা